কেনগেলে আকাশবাণী শিলং লাইস পাস মিটার পার্নসাফিলাই খুবর স্টেশন জন আকাশবাণী দিল্লি হাকানি কি প্রোগ্রাম কিবা ফিনসে জন্মে স্টেশন জমি।

0: kipas ang disease pat kaning hila ban aji rap ya kita nga ba kajia kani ka yilos la ni ka bajia salansar ha katukan notified area la ni ka block la da kajia hi ya ka jingjia ka batang simet ka badai ha ka jingjia jong jong tang katuka jakarep jong wei unong rap ti ngim la ban aji rap ata kani ka long bet ticket kum ka jing penya nang the na ka guidelines jong ministry
1: ni pai pa chekini ki ayom jong kani ka scheme ka ba don hakani katno tli e ki ayom ki don hakani ka scheme
0: hakani ka scheme ni don artli ki ayom ka wei ka dei ka kharif season ka ba ni jupnan kam lang baro ka wei ka ri ri india ka ba ngila ba no tin ka si ka ba ki ji hap ki tu ki jing thung ki bangi thung nga ka por lior bar ka wei ka season pa ka dei ka rabi season kani pat ke dei jingthung ki bangi thonga por talang yamanta hi namar ba ban penrung buon ki jingthung hang nero kalong ba ya namar ngi duna ya ki nong tray feel bat ba ki nong rap ki dei ban kambon ringin sa persang hi ban penrung hakini ki season ban wan ru kat tu kat ne ki krop ba yamanta hi namanta kharif ka dei ba using ba ko ba bat ne ya ka benta karabi udai ba u boro padi la ne u ko ba bangi thonga por talang bangi ot por lior
1: Haka bedai bak kani ke skim ho at let ni sutu bak ki nongrap hi tebun ki latip sepang kani ke skim. Tin rei o shukum no kumno ki don ki nu kundu ki bam kam tip kampani a sepang kani kumno ki nongrap kin tip sepang kani ke skim.
0: Na ka benta kini ki nongrap ki ba kwa ban tip kamba ki la ban let mi isha ki blok kong. Ki na hang ni ha ki blok ki don ki officer jungi bat ki inspector bat ki don ha kini ki blok ki la ban batai kampani a let ban mi isha ki blok ke libahan ki officer jungi. But udan ru wei helpline number iwei sao sao sao nyo tang ba yaman ta uni helpline number namar ba penyat nang thina ka sarkar india ka ketien ka bangila ban keren ka long da ka hindi ne ka pareng ngim pat la ban bu ada ka ketien la jong ti le sia di na bon ngila ban bu ada ka ketien la jong ru al ne o helpline number ti yaman ta hi kila ban phone tang ba kan long be da ka hindi la ni da ka english kwa kanu kanu ka jing tip alor ke ni de kila ban phone ni helpline number i wei sao sao sao nyo bat ka babet pat ka long ba kin let chi block ki don ki officer jing ki don ki nong train agriculture ki ba kan batai kham ban ya ki kom no ba kin le ban yo ban penrung karteng ha kan ka scheme
1: ku mangi tip ni ba kan ka scheme ke de ke balak kham slam la don ha kan ka jalan
0: jing ni kong ni la suppose nem men ta
1: Terai haduk kanu ii telah dan berpendrung kerteng hak ni ke skim.
0: Ya mentah labun kong lah daki lak ngut ki berpendrung kerteng hak ni. Bat palat arp saw hajar ngut ki nong rap ruki layo jing harap nak ni. Jing harap kemut kata ke klaim sebengi ong hak tin pareng. Kini ki klaim sekilong hadin bagi jing jia ke jing shaklan shop jong ki hakamar yang. Di lani ke jing jia ke tukai yilos mga batai pi aku baka katkum lagi jing ken jing dia bengile krop koting eksperimen ngilap badan kat tukat neki blok ke jing mi jong ki nong rap ke bapen rap ke neki jing tung ke duna na ke baju long manusnem dia kataru kiyo ya ke jing rap
1: tak kemut ngi sengut tuk ba ke neka skim kalau ai jing rap macam mentor shibun ke nong rap ma
0: gila iyo ke jing rap
1: sibun kilawan ban pendrung keteng
0: bat kawai ga jingarap bat kawai ga jingarap ro ajing syaki nong rap ki hab ban sio san persen la ni art persen yakini ki ban yo ban pendrung keteng ni san persen na ka som insured ke bamut tian rei ya mentahi kim dan kam ban sio kita kita ka sarkar me khali ka ban sio na benta jong ki di ngakar pat ya ki nong rap bikin sim kekabu ya kan ini nama arwa hakui kui ki jela kui setiap ki nongrap ki haban siwi dala di ban penrung karteng kumbalong ki insurance kali ki ba pihak ban siw ban le insurance kali kalong kumjo yang ni pihak ban siw ke premium
1: tempatan kini ke jela ke jungi pilih ngim dan kamban siw
0: ngim dan kamban siw ya haduk mentah
1: Gelong bersutenat ba ayo bani keran bat pihak BD ba kini ke Perdana Menteri Fasal Bima Yojana ke bolong ke ni ki skim jong ke central government ke skim na ke bawa na ke sarkar kemi ke bala ban ajing rap iki nong rap ke BD bat ke jing syak len shop ha ke mariang ki jing jai ki bala ban wan upria na ni uslap len ni na ke jing shlei ke ma penjelori ki jing tung jing tap jong ki ke bala ban ajing rap iki mungkin na ban yo ke jing mentoi kendiat ba shom ban putkut kum no pi don ban ban shul ki nong rap aba ye de ba kini ke skim
0: kawai kwa ban ong ba ki nong rap ki de ban mi sa khamat ban pendrung karteng ya la dia namar teng teng him la tip กุมบาลงเลยกับประเทศมันตาพินอีบะกะจิงฮาบุสลาบรูกัมติกนาเต็งๆกะฮาบรูปลัดยกปวดละเนี่ยฮักปวดบำได้ฮักปวดบำได้ปวดทงก็ได้ฮักปวดอดวาบสลับอุปจรบัดกีจียกจิงจียกบะโซซีบะปัญจัดยากินกีจิงทงจงกินองแรมฮอดละดามจียกุมกีตาเตกินองแรมกิมย่อเอ๋นักนิกสกิมกินนมย่อกิตาคิกเลมส์นี่เอ๋ฮันไรก็ลองปัดกันเอ๋ก็ว่าจิงแรมยากีละดากีวันคุ้มกินนี่กิจิงเจ้าอันลิสกิดังย่อปัดเอกบันปัญญาเอกิคำกิจำดักกับย่อกิจิงรับกัดตุกันเนียนบากันกิสกิมลาดาได้บริษมักนารุกะลาเยรับเอกิปัด
1: บลิชบุนบ่าเอกจิมปิชัยกับจุมพีกับไปเดบกันนี่กิสกิมบัดง่ายคุ้มเลยรูปละปลายปอดวันวันเช็คสตูดิโอบรรยากาศบัดงี้กับไปเดบัดกันนี่กิสกิมประธานมันตรีฟาซัลบิมาโยจนากิจิงเทรคัมจงก้าบัดหากจุกปอรุกับจิมบันตัวเอกบ่ากินองแรบกิโยนักกันนี่กิสกิมบลิชบุน
0: คุ้มเลยชิบุนก็
2: กตุมันตันกลองกจิงยากรันบริบาไซเลนส์คันนยอร์อีริสเซอร์ชออฟเซอร์มอนิเตอริงแอนด์อีวัลูเอชันดิเรกทอเรทออฟแอกริคัลเจอร์กจิงยากรันฮัลโหลกับประธานมันตรีฟาซัลบีมาโยจนางินเป็นกฎเอียกับโปรแกรมกิจสาวสมัยบัมเบนตากจันมีตะกวีกจิงรอยจอยบอบบี้ดารินสเวร์กจิงรอยกับบิลไอกระเตงดูร์บาลูลุย